রাজারানী গৌরব আংবকো। সিলিকা জেল, সিলিকা জেলকো প্যাকেট দেখুভাবে হল কোন প্যাকেজিংমা, যাই তাইলে ইলেকট্রোনিক্স খরিদ করুন কি খানেকুড়া ঠুলা ঠুলা প্যাকেজরমা ভিতর সিলিকা জেল রাখি হচ্ছে অন্য সামগ্রীমা। সিলিকা জেল প্যাকেট কিন রাখি হচ্ছে সবভা পয়লা তে বিষয় আমি কী কুরো খোতলনে অনি তো নফাল্ন হলা তে পছি কাম লগাউন সকিন্ছ তে বিষয় আমি চর্চা গর্নেছ এক কিসিম পছি কার্যক্রম শুনতে গর্নু হলা। র আজ আমি কেই সময় পছি ফুড কালচারক বিষয় চর্চা গর্নেছ ইয়ো আজক ডেইলি সাপ্লিমেন্ট হো নছুটাউনু হলা। অলেকো লাগি ভানে নিতেশ জং কুঁয়ারক গীত শুনছ আমি ভান্ন সকিন্ন, এনজয়